লাইসোল ইসাই আসে তাহানজাকিবগা ইয়াকাইরোল থরম লানথকচব মতং আসিদি ইয়াকাইরোল থরমদ লানথকচকিবসিংদি আহানবদ হুইদ্রম ব্রজেন মঙ্গদি পেনা আনিসুবদ আপনবগি খোঞ্জলদ ইমা লেবাকপু খুরুমজব ইসাই সৈরেংব কুমন থেম প্রকাশ লাইসোল ইসাই সৈসকিবসিং খাংএমবম শ্যামাচরণ সিং ময়েংবম অনুরেখা আমাদি মৈরংথেম চাওবসিং সৈরেংকিবসিং মতংসিদনা আদি খাংএমবম সবিতা মুংজম আমাদি রাজেশ লাইসংথেম থরম সন্দোকতুনা তাহানজরিব আসে মেগাহার্স চাম আহম দশমিক মঙ্গাদা সন্দোকচরিব আকাশবাণী ইম্ফালগি এফএম সঙ্গাই চ্যানেলদগিনী।

ইসাই সে তাহনজিবগান সৈসপমি ইসাইদ থিঙম বিজয়ালক্ষ্মী দেবী সৈসপ মতাম ইসাই লানোক তাহনজ মতান আসি লোসঞ্জরি

0: हेलो,
1: हेलो,
0: गुड आफ्टरनून कनाबिरा बनो तरामनो चरी मिंग लाइफ हम हाई बियो
1: डबल्यू कानन लंफेल
0: लंफेल दगी इमा कानन बलाने को कोई रे वरी साकी दबा आई गदी याम नुंगाई जे ngasi amu unaba phangjaba ko wari saba phangjaba hai bio kari karam bo pham pukat pi gani ngasi di
1: oh kana ko gi gut atona le dis kana ওই নুপা ফোন তৌনিদিজনুন বই সাইন আমি থাকবি মিজ নোম পিবি মূল কী চাপ থাকি খাইনবি হাইজানি
0: হয় থরমদ আহ কলার নুপা কল তৌবিরমিক থরমসি মূল তাবিরা তৌবিরপ নতনা সৈদান খিঙ্গা খাজ্রে তবু হান হন হনসুম লোকচবদি থরম সরক থরমসিদি আখনানুপিদমত থমজব থরমনে খতব মফম আমি পিজরিবিখমক থরম সরক তাবি পুনমু চেকসিনে থরমসি সরক আকাশবাণী ইম্ফাল পিজরিবী থরম প্লেটফর্ম ইকাই খুমব উৎমিনে লোনা থরমসি সরক খতংগে থরমনি খতং সরক ওফমসি থমজি আহ ইমা কানবলা পুখৎপিব ওফমসি আমরমদ নোকস নোকিং তাবদি লোকসনবাব হাইতারে সমাজ চৌখৎপদ আনিমকি চপ মানব চপ চাব থং চঙ্গি হাইব ওয়াফমসি লোসিনজরকান্দ মরি লাইনবসিংনা সৈদান থরমসি তাবিরা আমি পুখৎজরগা কারি কারমব লাইরি হাইবদু খনমিনরগা তুং তাবদ কারি ওইরকপ ইয়াবগে হাইবদু ইয়েংমিনাসি আতোপ কোলার আমা মুক নাইমিনব ইয়ারাজা
1: ওহই থাগছরিনে
0: থাগছরি

ফম ইসাইগি খুদোলগি আরোইবো অইনা লানথোকচারিবো ইসাই আসে ইয়ুম লাইমা ফম আসিদগি রণবীর থাওনা আরবিন আমাদি চিত্রগি আপুনব খঞ্জলদা বিজগুপ্তা লাইশ্রমনা সাইরিংবা রণবীর থাওনানা সাইরাংবো ইসাইনি